লোকাই জমিয়া ভাও বিরুন্ডা ভাই যাই জিসকনি এহিন মুলাই এহিন সুবুই এহিন মুলাই যাই হনা